আমাদের ছোটবেলার মানে একদম পিক টাইমে একটা সিনেমা রিলিজ হয়েছিল, আপনাদের অবশ্যই সেই সিনেমার কথা মনে আছে, যে সিনেমার নাম হচ্ছে আশিকি টু, যেটা আশিকি ওয়ান সিনেমার একটা সিকুয়েল। এবং সেই সিনেমার অভিনয় করেছিলেন আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুর, মেবি যাই হোক, হ্যাঁ শক্তি কাপুর এবং শ্রদ্ধা কাপুর। তো এই শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রয় কাপুরের জুটিটা এত বেশি মানুষ পছন্দ করেছিলেন, আমার মনে আছে যখন এই সিনেমাটা রিলিজ হয় তখন তার পাশাপাশি আরও একটি সিনেমা রিলিজ হয় যেটার নাম হচ্ছে স্টুডেন্ট অব দ্য ইয়ার। সো দুইটা সিনেমাই প্রায় একদম ক্ল্যাশ করছিল বলা যায়, কিন্তু ক্ল্যাশ করলেও দুটো সিনেমাই কিন্তু হিট, সুপারহিট এবং প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল। সেই পাশাপাশি দুই সিনেমার মাধ্যমেই নতুন নায়িকা এবং নতুন নায়কের অভিষেক হয়েছিল, একই সাথে আদিত্য রয় কাপুর, শ্রদ্ধা কাপুর এবং আলিয়া ভাট এবং ভারুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ রয় কাপুর, আই থিঙ্ক তাদের হচ্ছে অভিষেক হয়েছিল। এবং এই পাঁচজন অভিনেতাই কিন্তু প্রচুর জনপ্রিয় হয়েছিল এবং প্রচুর তাদের ফ্যান দেখা গিয়েছিল। আমার মনে আছে যে আমাদের স্কুলে, তখন আমি স্কুলে পড়ি, 8-9 পড়ি মেবি, না 7-8 পড়ি, যাই হোক ওই সময়টাতে আমাদের স্কুলের দুইটা গ্রুপ মানে ভাগ হয়ে গিয়েছিল। একটা গ্রুপ ছিল যারা মানে ওই যে কি বলে একদম আলিয়া ভাটকে ফলো করছিল, আলিয়া ভাটের স্টাইল ফ্যাশন ফলো করছিল, এবং আরেকটা ভাগ হয়ে গিয়েছিল যারা শ্রদ্ধা কাপুরকে ফলো করছিল। একটা খুবই গার্ল নেক্সট ডোর টাইপের একটা ভাইব হচ্ছে তাদের কাছ থেকে আসতো, এবং দুইটা টিমে ভাগ হয়ে গিয়েছিল। সো আমার কাছে তখন কিন্তু ব্যাপারগুলো খুবই মজার লাগতো এবং এখনো লাগে, এখনো জিনিসগুলো মনে করলে খুবই ভালো লাগে। এবং সেই আশিকি টু সিনেমার প্রত্যেকটা গান এখনো পর্যন্ত কিন্তু প্রচন্ড হিট এবং জনপ্রিয় রয়েছে বলা যায়। এবং এই আশিকি থ্রি মানে আশিকি থ্রি আসার কোনো সম্ভাবনা আছে কি না সেটা এখনো বলা না গেলেও দর্শক কিন্তু অধীর অপেক্ষায় বসে আছে যে আবারও একটা এরকম কাল্ট সিনেমা আসবে আমাদের কাছে এবং এত সুন্দর সুন্দর গান নিয়ে আসবে। তবে সব কিছুরই একটা আমার কাছে মনে হয় যে সময় থাকে, সেই ঠিক সময় মতো ঠিক জিনিসটা আমাদের কাছে চলে আসে এবং সেই ঠিক সময়ে আসলেই আমাদের জন্য সেটা বেটার হয়। যাই হোক, আমরা আশিকি টু নিয়ে গল্প করব না, আমরা গল্প করব আশিকি ওয়ান নিয়ে। আশিকি ওয়ান সিনেমাটা যখন করা হয় তখন কিন্তু ডিরেক্টর নিজেও বুঝতে পারেনি যে এই সিনেমাটা এত এত হিট হয়ে যাবে। এই সিনেমায় মানে রাহুল রয় অভিনয় করেছিলেন এবং তখন সময়ে কিন্তু রাহুল রয় প্রচণ্ড জনপ্রিয় একজন অভিনেতা এবং বলা যায় যে মেয়েদের হার্ট থ্রব একজন অভিনেতা, এবং ছেলেদের মধ্যেও একটা খুব কি বলে ট্রেন্ড হয়ে গিয়েছিল যে রাহুল কাট মানে হেয়ারের রাহুল কাট দিবে, এরকম একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল। তো সেই তার সিনেমাটা পরবর্তীতে এত বেশি হিট হয়, বিশেষ করে এই সিনেমার গানগুলো, ঠিক তেমনই একটা গান হচ্ছে তু মেরি জিন্দিগি হে। আমরা এখন সেই গানটা আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, যদিও এটা কভার সং, সো আপনারা এই গানটি শুনুন এবং এনজয় করুন এবং আবারও ফিরে যান সেই 90s-এর দশকে। ওকে, তো গানটি শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি। So stay tuned.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।